শুনছেন এনএসকিউ ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকিউ অল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 14 জুলাই মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। সপ্তাহব্যাপী ইরানের বিরুদ্ধে ধারাবাহিক হামলা সমাপ্ত করার ঘোষণা দেওয়ার একদিন পর রবিবার মার্কিন সামরিক বাহিনী দেশটির বিরুদ্ধে নতুন হামলা শুরু করেছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেনকম ঘোষণা করেছে যে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকাল 5টায় তাদের সেনাবাহিনী হরমুজ প্রণালী দিয়ে অবাধে চলাচলকারী বেসামরিক নাবিক ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর ক্ষমতা ক্রমাগত হ্রাস করার লক্ষ্যে ইরানের বিরুদ্ধে ফের হামলা শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন বলে সেনকম জানায়। সংবাদ সংস্থা রয়টার্স ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে রবিবার মার্কিন সামরিক বাহিনী হামলা চালানোর কিছুক্ষণ পরেই দক্ষিণাঞ্চলীয় শহর শিরিক এবং হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দর আব্বাসের আশেপাশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রবিবার মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসিকে দেয়া এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সঙ্গে সর্বশেষ আলোচনার পর তেহরানের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন। একটি বিশেষজ্ঞ দল জানিয়েছে যে গত মাসে ভেনেজুয়েলায় ঘটে যাওয়া দুটি শক্তিশালী ভূমিকম্পের কারণে বিপুল সংখ্যক ভবন প্রায় খাড়াভাবে ধসে পড়েছে, যা ভূতাত্ত্বিক ভাষায় প্যানকেক কলাপস ভেঙে পড়া নামে পরিচিত। তাদের অনুমান অনুযায়ী প্রায় 10,000 ভবন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। 24 জুনের ভয়াবহ বিপর্যয়ের 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও নিখোঁজদের সন্ধান কার্যক্রম এখনও চলছে। শনিবার পর্যন্ত 4,333 জনের প্রাণহানির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে বলে কর্তৃপক্ষ জানায়। বিশেষজ্ঞ দলের প্রধান মিয়ামোতো হিদেকি, যিনি ভবনের কাঠামোগত নকশা বিশেষজ্ঞ এবং দুর্যোগ পীড়িত এলাকাগুলোর পুনরুদ্ধার কাজের সাথে জড়িত রয়েছেন, শনিবার তিনি উপকূলীয় রাজ্য লাগুয়াইরার কাতিয়া লামার থেকে এনএসকেকে সাক্ষাৎকার দেন, যেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। মিয়ামোতো জানান, সেখানে একের পর এক প্যানকেক কলাপস ঘটেছে, যেখানে তীব্র ঝাঁকুনিতে ভবনগুলোর পিলার বা স্তম্ভগুলো ভেঙে যায় এবং এর ফলে সেগুলো প্রায় খাড়াভাবে ধসে পড়ে। এই ঘটনার পেছনে তিনি অনেক পিলারে অপর্যাপ্ত পরিমাণ শক্তিবর্ধক লোহার রড এবং উপকূলীয় অঞ্চলে সাধারণত দেখা যাওয়া নরম মাটিকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। বিশেষজ্ঞ দলটির অনুমান অনুযায়ী লাগুয়াইরার মোট ভবনের প্রায় 13% বা প্রায় 10,000টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই সংখ্যাটি ভেনেজুয়েলা সরকারের ঘোষিত সর্বশেষ পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। রুশ গোয়েন্দা কর্মকর্তারা ইউক্রেনে সামরিক আগ্রাসনের জন্য প্রয়োজনীয় উচ্চ প্রযুক্তির পণ্য সামগ্রী সংগ্রহ করতে জাপানকে একটি প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার করছেন বলে নিউ ইয়র্ক টাইমস খবর করেছে। রবিবার মার্কিন সংবাদপত্রটি 3 মহাদেশের বেশ কয়েকজন গোয়েন্দা ও সরকারি কর্মকর্তার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে পুতিন কিভাবে জাপানকে এক গুপ্তচরের আস্তানায় পরিণত করেছেন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, 2022 সালে রুশ সেনারা ইউক্রেন আক্রমণ করার পরপরই পশ্চিমা দেশগুলোর নেতারা তাদের রাজধানী থেকে 100 রুশ গুপ্তচরকে বহিষ্কার করেছিলেন। কয়েকজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, সেই বহিষ্কৃত গুপ্তচরদের মধ্যে অনেকেই একটি অপ্রত্যাশিত জায়গায় হাজির হয়েছে, আর সেটি হল জাপান। এতে বলা হয়েছে যে রাশিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা অ্যারোফ্লট এর টোকিও অফিস এমন একটি ঘাঁটিতে পরিণত হয়েছে যেখানে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এর একজন অভিজ্ঞ কর্মকর্তা একজন সাধারণ কর্মচারীর ছদ্মবেশে নিজের আসল পরিচয়
গোপন করে আছেন। ওই কর্মকর্তা রাশিয়ার যুদ্ধযন্ত্রে রসদ যোগানোর ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতিবেদনে বলা হয় যে ইউক্রেন সরকারের হিসাব অনুযায়ী রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের 90%-এরই ভেতরে জাপানি যন্ত্রাংশ রয়েছে। ইউক্রেনীয় পক্ষ জাপান সরকারকে উচ্চ প্রযুক্তির ও অন্যান্য পণ্যের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ জোরদার করতে উপর্যুপরি অনুরোধ করে আসে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপান, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র এবং আরও 11টি দেশ দক্ষিণ চীন সাগর নিয়ে এক দশক আগে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালে নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য চীনের প্রতি তাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। 2016 সালে ট্রাইব্যুনাল প্রায় সমগ্র সমুদ্রের উপর চীনের দাবিকে ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে খারিজ করে দেয়। মামলাটি করেছিল ফিলিপাইন। বেইজিং এই সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকার করেছে। সেই রায়ের দশম বার্ষিকীতে রবিবার 14টি দেশ একটি যৌথ বিবৃতি জারি করেছে। বিবৃতিতে এই সিদ্ধান্তকে চূড়ান্ত, আইনত, বাধ্যতামূলক এবং সুনির্দিষ্ট বলা হয়েছে। এতে বলা হয়েছে 14টি দেশ সালিসি ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে পুনর্নিশ্চিত করছে যে চীনের সম্প্রসারণমূলক সামুদ্রিক দাবির কোনো আইনি ভিত্তি নেই। বিবৃতিতে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ যে কোনো অস্থিতিশীলকারী বা একতরফা পদক্ষেপের তীব্র বিরোধিতা পুনর্ব্যক্ত করা হয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, 2016 সালের সিদ্ধান্তটি মেনে নিতে চীনের অস্বীকৃতি বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি নীতির পরিপন্থী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের আইনের শাসনকে ক্ষুণ্ণ করে। দক্ষিণ চীন সাগর নিয়ে এক দশক আগে একটি আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনালের নেওয়া সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য 14টি দেশ তাদের আহ্বান পুনর্ব্যক্ত করার পর চীন ওই সাগরে তার ভূখণ্ডগত দাবির যৌক্তিকতা তুলে ধরেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার একটি বিবৃতি জারি করেছে। সালিসি রায় নামে পরিচিত ট্রাইব্যুনালের এই রায়ে প্রায় সমগ্র সমুদ্রের উপর চীনের দাবিকে ভিত্তিহীন এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী হিসেবে খারিজ করে দেওয়া হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তথাকথিত এই রায় এক টুকরো বাতিল কাগজ ছাড়া আর কিছুই নয়, যা অবৈধ এবং এর কোনো বাধ্যবাধকতা নেই। এতে বলা হয়েছে, চীন এই রায়ের ভিত্তিতে যে কোনো দাবি ও পদক্ষেপের বিরোধিতা করে। দক্ষিণ চীন সাগরে চীনের ভূখণ্ডগত সার্বভৌমত্ব ও সামুদ্রিক স্বার্থ এই রায়ের দ্বারা প্রভাবিত হবে না বলে বিবৃতিতে আরও উল্লেখ করা হয়।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।

0: কন্নিচুয়া, সময় হলো সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের আরেকটি আসরের। এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত এই আসরে আপনাদের সঙ্গে আছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর আমি হিরক খান। এতে একসঙ্গে শিখবো আমরা জাপানি ভাষা।
0: আজ আসরের 20তম পাঠে আমরা জানব খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে কিভাবে করতে হয়।
1: ভিয়েতনাম থেকে জাপানে পড়তে আসা বিদেশি শিক্ষার্থী তাম এবার বেড়াতে এসেছে হোক্কাইদো। তার সঙ্গে আছে মিয়া, যে একজন চীনা ফটোগ্রাফার। হোক্কাইদোর সামুদ্রিক খাবার খাওয়ার লক্ষ্য নিয়ে সাপ্পোরো শহরের একটি মাছের বাজারের কাছে এক রেস্তোরাঁয় তারা দুজন ঢুকল।
0: বন্ধুরা, চলুন তাহলে প্রথমে শুনে নেওয়া যাক আজকের 20তম পাঠের কথোপকথন।
2: このスペシャル海鮮丼がおすすめだよ。イクラとウニがたっぷり入ってるよ。
3: じゃあそれください。私も。あ、わさびは入れないでください。
2: わさび抜きね。そちらは？
3: 私はわさびをたくさん入れてください。
0: কথোপকথন শুনলেন, এবার প্রতিটি লাইনের অর্থ জেনে নেয়ার পালা।
1: মিয়া দোকানের কর্মীকে জিজ্ঞেস করলো,
0: আপনারা কোন খাবারটা সুপারিশ করছেন?
1: কর্মীটি তখন মেনুতে একটা নাম দেখিয়ে বললেন,
2: কোন স্পেশাল কাইসেন ডং গা ওসুমে দায়ো,
0: এই স্পেশাল সি ফুড বোল আমি সুপারিশ করব।
2: ইকুরা তো উনি গা তাপ্পুরি হাইত্তেরু ইয়ো,
0: সামুন মাছের ডিম এবং সি আরচিন দিয়ে ভর্তি করে এটা বানানো হয়েছে।
1: মিয়া তার নিজের জন্য অর্ডার দিয়ে দিল,
3: যা সোরে কুদাসাই,
0: আচ্ছা তাহলে ওটাই আমাকে দিন।
1: তামো সেই একই খাবার অর্ডার করল।
0: আমিও। আচ্ছা শুনুন, দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
1: দোকানের কর্মী তখন বিষয়টি নিশ্চিত করলেন,
2: ওয়াসাবি নাকি নে,
0: ঠিক আছে ওয়াসাবি ছাড়া।
1: এবার তিনি মিয়াকে জিজ্ঞেস করলেন,
2: সোচিরাওয়া,
0: আর আপনারটা কেমন হবে?
1: উত্তরে মিয়া বলল,
0: আমারটাতে বেশি করে ওয়াসাবি দেবেন প্লিজ। খাইসেন দোন হচ্ছে বাটি ভর্তি ভাতের ওপরে কাঁচা সি ফুড দিয়ে সাজানো একটি পদ। ওয়াসাবি হলো এক ধরনের ঝাঁঝালো মশলা। কাঁচা মাছের পদ সাশিমি খাওয়ার সময় ওয়াসাবি হয়ে ওঠে এক অন্যতম অনুষঙ্গ।
1: সরিষার মতো ওয়াসাবি নাক এবং জিভে ঝাঁঝালো অনুভূতি তৈরি করে। মিয়া একটু বেশি করে ওয়াসাবি দিতে বলল, মনে হচ্ছে এটা তার খুব পছন্দ।
0: আজকের মূল বাক্য হলো, দয়া করে ওয়াসাবি মেশাবেন না।
3: ওয়াসাবি ওয়া ইরেনাই দে কুদাসাই,
0: এই বাক্যটির গঠন বিন্যাস মনে রাখলে আপনি খাবার বা পানীয়ের মধ্যে কোনো কিছু না মেশানোর অনুরোধ জাপানিতে খুব সহজেই জানাতে পারবেন। চলুন বাক্যটিতে থাকা শব্দগুলোর অর্থ জেনে নেওয়া যাক।
4: ওয়াসাবি,
0: এ সম্পর্কে তো আমরা একটু আগেই বললাম যে এটি একটি ঝাঁঝালো সরিষার মতো জিনিস।
4: ইরেনাই দে কুদাসাই
0: মানে হল ঢালবেন না বা মেশাবেন না। আজকের ব্যাকরণের পয়েন্ট হচ্ছে পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপকরণ না মেশানোর অনুরোধ জানানোর ক্ষেত্রে বাক্যের গঠন। এক্ষেত্রে জাপানি ক্রিয়ার নাই রূপের সঙ্গে বলুন
4: দেখুদাসাই।
1: ক্রিয়াপদের নাই রূপ এটা আবার কি?
0: জাপানি ক্রিয়াপদের কয়েক রকম ক্রিয়ারূপ আছে, তার মধ্যে একটি হল নাই রূপ। এটি ক্রিয়ার নাবোধক রূপ এবং এতে ক্রিয়ার শেষে থাকে নাই। খাবার অর্ডার করার সময় পানীয় বা খাবারে কোনো নির্দিষ্ট উপাদান না মেশানোর অনুরোধ জানাতে হলে মেশানো বা ঢালা
4: ইরেরু
0: ক্রিয়াটির নাই রূপ
4: ইরেনাই
0: ব্যবহার করুন। এরপর জুড়ে দিন
4: দেখুদাসাই,
0: তাহলে পুরো কথাটি হবে
4: ইরেনাই দেখুদাসাই।
0: যে সুনির্দিষ্ট উপাদানটি আপনি চান না সেটি বোঝাতে তারপরে ওয়া পার্টিকেল ব্যবহার করুন। তাহলে আমরা জানলাম নাবোধক অনুরোধ জানাতে অর্থাৎ বিনয়ের সঙ্গে নিষেধ করতে জাপানি ক্রিয়ার নাই রূপের সঙ্গে বলতে হবে
4: দেখুদাসাই।
1: বন্ধুরা শুনে শুনে বলুন
4: ইরেনাই দেখুদাসাই, ওয়াসাবি ওয়া ইরেনাই দেখুদাসাই। わさびは入れないでください。
1: ঠিক মতো বলতে পেরেছেন তো বন্ধুরা?
0: এবারে একটি ক্যাফে বা রেস্তোরাঁয় চলমান কথাবার্তা শুনুন। গ্রাহক একটি নির্দিষ্ট উপাদান না মেশানোর জন্য দোকানকর্মীকে অনুরোধ জানাচ্ছে।
5: অরেঞ্জ জুস 1つ氷は入れないでください。
3: かしこまりました。
0: কি বলা হলো তা বোঝার চেষ্টা করা যাক।
5: অরেঞ্জ জুস 1つ氷は入れないでください。
1: একটা অরেঞ্জ জুস দিন প্লিজ। দয়া করে বরফের টুকরো ঢালবেন না।
4: অরেঞ্জ জুস।
0: শুনে বোঝাই যাচ্ছে এটা হলো অরেঞ্জ জুস।
4: 1つ
0: মানে একটা, মনে আছে তো?
4: 氷
0: হলো বরফ বা বরফকুচি।
4: 氷 は入れないでください。
0: কথাটি বলে গ্রাহক বুঝিয়েছেন তিনি বরফ চাননি।
3: かしこまりました。
1: বুঝেছি।
0: সাধারণত রেস্তোরাঁ বা দোকানে গ্রাহকের অনুরোধ বুঝে নিয়ে এ কথাটি বলা হয়।
1: বন্ধুরা এবার শুনে শব্দ করে বলুন।
4: 氷 は入れないでください。氷 は入れないでください。
0: আরও অন্যান্য জিনিস খাবারে না মেশানোর অনুরোধ জানানো অনুশীলন করা যাক। মনে করুন সালাদের উপরে আপনি ড্রেসিং পছন্দ করেন না। সালাদের ড্রেসিং কথাটির জাপানি
4: ডোরেসিং, ডোরেসিং।
0: আর এক্ষেত্রে ড্রেসিং দেওয়া ক্রিয়াটির জাপানি হবে
4: কাকেরু,
0: এবং এই ক্রিয়ার নাই রূপ হচ্ছে
4: কাকেনাই, কাকেনাই।
0: এবার পারবেন তো?
3: ドレッシングはかけないでください。ドレッシングはかけないでください。
0: আজকের বোনাস বাক্য নেওয়া হয়েছে মি আর সংলাপ থেকে। পুরো কথাটি মুখস্থ রাখুন।
3: おすすめは何ですか？
4: おすすめ
0: মানে হলো সুপারিশ, পরামর্শ ইত্যাদি। রেস্টুরেন্টে গিয়ে যদি তাদের প্রশ্ন করেন
4: ওসুসুমে ওয়া নান দেসু কা,
0: মানে আপনারা কোনটা সুপারিশ করছেন, তাহলে সবচেয়ে জনপ্রিয় পদ অথবা তাদের মতে সবচেয়ে উপাদেয় পদটির নাম তারা উল্লেখ করবেন।
1: এবার শুনে শুনে শব্দ করে বলুন।
4: ওসুসুমে ওয়া নান দেসু কা।
0: বন্ধুরা চলুন আরো একবার শুনি আজকের কথোপকথন।
3: おすすめは何ですか？
2: このスペシャル海鮮丼がおすすめだよ。イクラとウニがたっぷり入ってるよ。
3: じゃあそれください。私も、あ、わさびは入れないでください。
2: わさび抜きね。そちらは？
3: 私はわさびをたくさん入れてください。
6: 食いしん坊カイトにお任せ。
1: কাইতো, আপনার ভোজন বিশারদ পর্বে আজ কথা হবে হোক্কাইদো অঞ্চলের বিখ্যাত সিফুড নিয়ে।
0: হোক্কাইদো অঞ্চলকে ঘিরে রয়েছে জাপান সাগর, ওখোৎসক সাগর এবং প্রশান্ত মহাসাগর। তাই এ অঞ্চলে মৎস্য ও সমুদ্রজাত খাদ্য আহরণ শিল্প ব্যাপকভাবে বিস্তৃত স্বাভাবিকভাবেই।
1: জনপ্রিয় সামুদ্রিক খাদ্যের মধ্যে আছে কাঁকড়া, স্কুইড, স্যামন মাছ এবং স্যামনের ডিম।
0: সারা বিশ্বের বোদ্ধা ভোজন রসিকদের কাছে এসব খাবারের স্বাদের আলাদা স্বীকৃতি রয়েছে। হোক্কাইদোর বন্দরসমূহের কাছাকাছি থাকা রেস্তোরাঁ এবং সরাইখানাগুলোতে আপনি তাজা মাছ, চিংড়ি ও অন্যান্য সামুদ্রিক পণ্য দিয়ে বিশেষভাবে তৈরি স্থানীয় পদও উপভোগ করতে পারবেন।
1: হোক্কাইদো অভিমুখে কখনো ভ্রমণ করার পরিকল্পনা আপনার থাকলে অবশ্যই ওই মৌসুমের উপভোগ্য পদগুলো কি কি তা জেনে নেবেন।
0: এখানেই শেষ করছি আজকে সহজে জাপানি ভাষা। কেমন লাগলো জানাবেন আশা করি।
1: আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। টোকিও